0: শূন্য শূন্য চালিশ দুই তিন নৌ র টেলিফোন নম্বর শূন্য অড়চালিশ পাঁচ চালিশ দুই তিন নৌ
1: নেপালকৈ সর্বাধিক বিশ্বাসী ও গুণস্তরীয় সাথে সবাইভন্দা বড়ি বিক্রি হুনে পোষক পেলেট দানাকে ল্যাক সবাই হামী কামো নয়া আশা র নয়া খুশি পোষক পেলেট দানা।